নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের আমাদের বঙ্গভাষার অনুষ্ঠান সাতর। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী চাইবাসা কেন্দ্র হইতে FM-এর 101.7 মেগাহার্টসে। আজ উপস্থাপনায় রয়েছি আমি তাপসী নন্দী। বন্ধুরা, প্রথমে আমরা একটু চর্চা শুনে নেব যে কল্পবাস এই কথাটি সাধারণভাবে অর্থ কী। কল্পবাস এক কঠিন সাধনা। মাঘ মেলার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল কল্পবাস। বহু ভক্ত এক মাস ধরে মেলা প্রাঙ্গণে খড়ের কুঁড়ে ঘর বা তাঁবুতে বসবাস করে। একেই বলা হয় কল্পবাস। কল্পবাসীদের জীবন অত্যন্ত কঠোর হয়। তারা দিনে একবার আহার করেন, দিনে তিনবার গঙ্গা স্নান করেন, সারা দিন জপ তপ ও সৎসঙ্গে লিপ্ত থাকেন এবং কঠোর ব্রহ্মচর্য পালন করেন। এই ত্যাগ ও সাধনার মাধ্যমে তারা মানসিক শান্তি ও পারমার্থিক উন্নতি কামনা করেন। মেলার প্রধান স্নান তিথি বলতে গেলে মাঘ মেলা সাধারণত মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় এবং মহাশিবরাত্রির দিনে শেষ হয়। এই সময়ের মধ্যে কয়েকটি বিশেষ তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হল মকর সংক্রান্তি, মেলার সূচনা হয় এই দিনে। দ্বিতীয়ত হল পৌষ পূর্ণিমা, এদিনে কল্পবাসের আনুষ্ঠানিক শুরু হয়। তৃতীয়ত হল মৌনী অমাবস্যা, এটি মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিশ্বাস করা হয় এই দিনে সঙ্গমে জল অমৃত হয়ে যায়। চতুর্থত হল বসন্ত পঞ্চমী, জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা দিনও লক্ষ লক্ষ মানুষ স্নান করেন। পাঁচ হল মাঘী পূর্ণিমা, এদিনে কল্পবাস সমাপ্ত হয়। ষষ্ঠ হল মহাশিবরাত্রি, এই দিনে স্নানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। মেলার পরিবেশ ও জনজীবন বললে মেলার কয়েক মাস আগের থেকেই প্রয়াগরাজের রেত বালুকাময় চরাঞ্চল এক বিশাল তাবু শহরে পরিণত হয়। সরকার ও মেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এবং চিকিৎসার সুব্যবস্থাও করা হয়। চারিদিকে সাধু সন্তদের আখড়া, কীর্তন, ভজন এবং ধর্মীয় আলোচনার শব্দে আকাশ বাতাস মুখরিত থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির হলো ধর্মের টানে এক সুতোয় গেঁথে যান। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বললে মাঘ মেলা কেবল ধর্মীয় নয়, বরং একটি বিশাল সামাজিক মিলন মেলা। এখানে ভারতের লোক সংস্কৃতি, হস্তশিল্প এবং গ্রামীণ ঐতিহ্যের প্রদর্শনী ঘটে। ছোট থেকে বড় সব ধরনের দোকানপাটে মেলা চত্বরে ভরে ওঠে। আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেও এখন মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজ করা হয়। এটি ভারতে পর্যটন শিল্পেরও একটি বড় অঙ্গ। উপসংজ্ঞা যদি বলা যায়, মাঘ মেলা হলো ত্যাগ, বিশ্বাস এবং সহনশীলতার এক জীবন্ত উদাহরণ। এটি আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষ শান্তি খুঁজে পায়। কনকনে শীতের মাঝেও ভোরের কুয়াশায় হাজার হাজার মানুষের সঙ্গম অভিমুখে যাত্রা এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। পরিশেষে বলা যায়, মাঘ মেলা ভারতের সেই হাজার বছরের প্রাচীন সংস্কৃতিকে
বহন করে চলেছে, যা আজও মানুষকে একতা ও ভক্তির পথে পরিচালিত করে। এতক্ষণ আপনারা শুনছিলেন কল্পবাস মাঘ মেলা সম্বন্ধে একটু চর্চা। এবার শুনে নেব সন্ধ্যা মুখার্জির কণ্ঠে গান।

0: বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সন্ধ্যা মুখার্জির কণ্ঠে আধুনিক গান।
1: अटल पेंशन योजना मोदी जी का संकल्प
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
0: এবার আমরা শুনে নেব যে মিশন বাৎসল্য যোজনা কি। মিশন বাৎসল্য যোজনা হলো সেসব শিশুদের জন্য যারা অনাথ, অর্থাৎ যাদের মা বাবা নেই, তাদের জন্য সরকারের তরফ থেকে তাদের মাসিক খরচের জন্য, তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা ইত্যাদির জন্য, ব্যয়ের জন্য একটি নিশ্চিত শুল্ক প্রদান করা হয়। এটি বাল সংরক্ষণ কেন্দ্রের সাথে সম্পর্ক করলে সেখান থেকে এই যোজনার লাভ নেওয়া যায়। এবার আমরা শুনে নেব আমাদের মা সারদামণির জীবনী থেকে নেওয়া কিছু অংশ। শ্রী সুরেন্দ্রনাথ মজুমদার একদিন তাহার ভ্রাতা সুরেন্দ্রনাথকে লইয়া দীক্ষার জন্য সীমায়ের নিকট উপস্থিত হইলেন। সীমা তখন অসুস্থ, তাই কিছুদিন পরে আসিতে বলিলেন। সুরেন্দ্রবাবু তাহাতে নিবৃত্ত না হইয়া জিদ করতে লাগিলেন। তখন মা বলিলেন, শরতের কাছে যাও, সে যা ব্যবস্থা করবে তাই হবে। ভক্ত দরিয়া বসিলেন, আর কাউকে আমরা জানি না, আপনার কাছে এসেছি, আপনাকেই দিতেই হবে। মা উত্তর দিলেন, বলো কি শরৎ, আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। শ্রীমা এমন জোর দিয়া কথাগুলি বলিলেন যে ভক্তদ্বয় বুঝিলেন আদেশ মানা ভিন্ন উপায় নাই। অতএব সারদানন্দজির নিকট যাইয়া দীক্ষার প্রস্তাব করিলেন। তিনিও বলিলেন যে শ্রীমায়ের অসুখের সময় দীক্ষা হওয়া অসম্ভব। তখন ভক্তদ্বয় শ্রীমায়ের সমস্ত কথা একে একে নিবেদন করিলেন। সব শুনিয়া সারদানন্দজি কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া কহিলেন, মা কথা বলেছেন, আচ্ছা তোমরা অমুক দিন প্রস্তুত হয়ে এসো। শ্রী আরাধ্যা দেবীর নিকট এরূপ মান পাইল সারদানন্দজি নিতান্ত নিরভিমান ছিলেন। তিনি তখন লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিয়াছেন।

ঘরখানিতে দপ্তর খুলিয়া কাজ আরম্ভ করিবেন, এমন সময় জনৈক ভক্ত আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। সারদানন্দজি ভক্তের দিকে চক্ষু তুলিয়া সকৌতুক বলিলেন, এত বড় প্রণামটা যে করছ তার মানে কি বলো তো? ভক্ত কহিলেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো করব কাকে? দৈন্যের প্রতিমূর্তি শরদ মহারাজ প্রত্যুত্তর দিলেন, তুমি যার কৃপা পেয়েছ আমিও তার মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে এখনই তোমাকে আমার আসনে বসিয়ে দিতে পারেন। শরদ মহারাজ আপনাকে মায়ের বাড়ির শাড়ি বলিয়াই মনে করিতেন। এই স্বেচ্ছায় গৃহীত দারোয়ানের কার্য কিন্তু সবসময় সুখকর ছিল না। একদিন বরিশালে ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাতৃ দর্শন মানসে হ্যারিসন রোড হইতে হাঁটিতে হাঁটিতে ঘরমাক্ত কলেবরে দুই তিনটা সময় উদ্বোধন উপস্থিত হইলেন। তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে মাতা ঠাকুরানী বাহির হইতে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন। সুরেন্দ্র বাবুকে সিঁড়ি দিয়া উপরে যাইতে দেখিয়া শাড়ি দাড়ি সারদানন্দজি বলিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। ভক্ত ঝোঁকের মাথায় তাহাকে এক পাশে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, মা কি কেবল একা আপনার? কিন্তু উপরে যাইয়া কৃতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন, ফেরবার সময় দেখানো হইলেই মঙ্গল। শ্রীমাকেও নিজের অন্যায়ের কথা জানাইলেন। তিনি আশ্বাস দিয়া বলিলেন যে ছেলে কোনো দোষ নেই এবং তাহার ছেলেরাও অপরাধ গ্রহণ করেন না। তদাপি সলজ্জভাবেই নামিতে নামিতে ভক্ত দেখিলেন সারদানন্দজির ঠিক একই স্থানে একইভাবে পাহারায় নিযুক্ত আছেন। তিনি প্রণাম করিয়া কৃত অপরাধের জন্য ক্ষমা চাহিলে সারদানন্দজি তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, অপরাধ আবার কি? এমন বাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? নতুন বাড়িতে আসার কয়েক সপ্তাহের মধ্যেই শ্রীমা পানি বসন্তে আক্রান্ত হইলেন। তখন তাহাকে বাগবাজার স্ট্রিটের এক শীতলার পূজারীর চিকিৎসাধীন রাখা হয়। ব্রাহ্মণ প্রত্যহ আসিতেন এবং মাতা ঠাকুরানী তাহাকে গলবস্ত হইয়া প্রণাম করিতেন ও পদধূলি লইতেন। একদিন জনৈক সেবক প্রতিবাদ স্বরূপ তাহাকে বলিলেন যে তাহার পক্ষে ঐরূপ বিনয় প্রদর্শন অসম্ভব, বিশেষত ব্রাহ্মণ হয়তো চরিত্রহীন। সীমা সহজভাবে উত্তর দিলেন, কি জানো, হাজার হোক ব্রাহ্মণ, ভেকের মান দিতে হয়, ঠাকুর তো আর ভাঙতে আসেননি। রোগ শয্যা ছাড়িয়া আরোগ্য স্নান করিয়া শ্রীমা স্বামী সনন্তনন্দজিকে বলিলেন, আমার শরীর খুব দুর্বল, নিজে উপোস করতে পারব না, তুমি আমার হয়ে শীতলার উপোস করো আর তার পুজো দিয়ে এসো। তদনুযায়ী সনন্তনন্দজি চিৎপুরের নিকট দেবীর পূজা দিয়া আসিলেন। আরগুলাবের পর শ্রীমাকে গোলাপ মা ও যোগিনমার সহিত ললিতবাবুর গাড়িতে বিভিন্ন স্থানে লইয়া যাওয়া হইত। এরূপ তিনি পার্শ্বনাথের মন্দির, রামরাজাতলা, হাওড়ায় নবগোপালবাবুর গৃহ প্রভৃতি স্থান এবং দুইবার কাঁকুড়গাছি যোগোদ্যানে যান। 12 সেপ্টেম্বর মিনার্ভা থিয়েটার পাণ্ডব গৌরব অভিনয়কালে দেবী মূর্তির আবির্ভাব দেখিয়া এবং হের হর মনমোহিনী ইত্যাদি সুললিত গান শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। ওই অভিনয়ে গিরিশবাবু কঞ্জুকি সাজিয়াছিলেন। এখন হইতে শ্রীযুক্ত গোলাপ মা মায়ের বাটিতেই বাস করিতে লাগিলেন। তিনি ছোট মামির সহিত ঠাকুর ঘরের পাশের ঘরে শুইতেন, ওই ঘরেই শ্রীমা তেল মাখিতেন ও পান সাজিতেন।
দক্ষিণেশ্বর ঘরখানি দক্ষিণের ঘরখানি তখন ভোজন গৃহরূপে ব্যবহৃত হইত। যোগিন মা তখন দুই বেলায় আসিতেন, আসিয়া ভাঁড়ার বাহির করিতেন ও কুটন্ন কুটিতেন। এই বাড়িতে শ্রীমায়ের আগমনের পর একবার 1 নম্বর লক্ষ্মী দত্ত লেনের দত্তগৃহে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয়। ওই উপলক্ষে শ্রীমা ও ভক্তগণ আমন্ত্রিত হন। মিত্র মহাশয় পেশাদার কীর্তনিয়া না হইল, সুগায়ক ছিলেন। সেদিন মাথুর কীর্তন হইতেছিল, উহা সবটাই বিরহপূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলে মুগ্ধ হইয়াছিলেন। চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রীমা অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হবে, তাই তিনি বিরহের মধ্যে গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্টা শ্রীমা গোলাপ মার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত। যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্য শ্রীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলন গানের ভাব তানলয় ও স্বর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়া সৃষ্টি হইয়াছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হইয়া বসিয়া রইলেন। এরূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপ মার বুঝিতে বাকি রহিল না, সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ সবশে নাই, পা এখানে পাড়িতে ওখানে পড়িতেছে, সুতরাং তাহাকে ধরিয়া তুলিত হইল। উদ্বোধন বাটিতে পৌঁছলে তাহাকে দুইজন ধরিয়া ঠাকুরঘরে লইয়া গেলেন। মা সেখানেও নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রইলেন। ডাকিয়া সাড়া পাওয়া যায় না, চোখের পলকও পড়ে না। এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন, সে বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম, আর আজ এই দেখলুম। সে রাত্রে কোনো প্রকারে তার মন বাহ্যভূমিতে নামিতেছে না দেখিয়া ভক্তরা পরামর্শক্রমে স্থির করিলেন যে তাহাকে মা বলিয়া আহ্বান করাই কর্তব্য, কারণ সন্তানের কল্যাণার্থে অবতীর্ণা জননী ছেলের ডাক অবশ্যই শুনিবেন। তদনুসারে জনকী সেবকও তাহার কানের কাছে মা মা বলিয়া ডাকিতে লাগিলেন। উহার ফলে অঙ্গে স্পন্দন দেখা দিল। ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন, কেন বাবা? ভক্তগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। অবশেষে সীমা যথাবিধি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন। শারদানন্দজি তখন বহু কার্য, মায়ের সেবা, রামকৃষ্ণমঠ মিশনে সম্পাদকীয় কর্তব্য, ঋণশোধ প্রভৃতির জন্য লীলা প্রসঙ্গ প্রণয়ন, মায়ের দর্শনে আগত স্ত্রী পুরুষ ভক্তদিগকে মিষ্টি কথায় আপ্যায়ন ইত্যাদি। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের শ্রীমা সারদা দেবীর জীবনী নিয়ে, একটু তার জীবনী থেকে নেওয়া কিছু অংশ। এবার আমরা শুনে নেব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আজকে আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের বাংলা ভাষার এই অনুষ্ঠান সাত রং এখানে সমাপ্ত করছি। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি, তাপসী নন্দী। নমস্কার।

አሱር ጉዋ ላብ ለጊት ፕሮፊት ለጊት አልኩም ሰአድ ኖንካቦን ማኔጅመንት አምነ ኖንካ ረክረካቦ እንደሆያ ጂ ቆም ሲም ተገ ኢን ቢሲ ፕሮፊት ሁዩ ዲንማ ቢሲ ላብ ሁዩ ዲንማ ቆም ቆሚን ኮርቻያ ኒየተገ ኢን ቢሲ ላብ ሁዩ ዲንማ ቸልጋ ባንማ ቦ ቢዝነስ ለጊት ተቦን ኮራዋዳ ቶ ቢዝነስ ለጊት ዶ ቲን ቲን ቦ ላግ ባን ሁዩ ፕሮፊት ባን ሁዩ ቸልጋ ቦን ኮራዋ ኢን ጃ ማነ ፕሮፊት ኮን ቢሲ ሎስ ሁዩ ከነ ኮኖ ፋይዳ ባን ከና ওনাতে যখন সিম বোন আসল কো কিছু কিছু ইম্পর্টেন্ট মানে দরকার জিনিস মেনা যে ওনা কত করা দরকার ওনা তো আবদো ইয়েতে ওনা কে বল লিয়া ম্যানেজমেন্ট সীমা ম্যানেজমেন্ট চিলকা তো বল করা নোয়া কে কি দিন লিয়া বনাতে হ্যাঁ আর যতক্ষণ লাহা আবো নোনা ডিসাইড হই তাবনা যে আবো সিম বোন আসলেট কো খান যাহে কি হ্যাঁ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱚᱲ ᱜᱮ ᱩᱱᱤ ᱪᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱥᱩᱞᱮᱫ ᱠᱚᱣᱟᱭ ᱭᱟ ᱛᱚ ᱢᱮᱱᱚᱣᱟ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱮ ᱩᱱᱤ ᱡᱤᱞ ᱯᱟᱨᱯᱟᱥ ᱛᱮ ᱢᱟᱱᱮ ᱥᱤᱢᱮ ᱟᱹᱥᱩᱞ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱟᱹᱠᱷᱨᱤᱧ ᱠᱚᱣᱟ ᱡᱤᱞ ᱟᱹᱠᱷᱨᱤᱧᱟ ᱢᱟᱱᱮ ᱫᱚᱠᱟᱱᱫᱟᱨᱮ ᱟᱹᱠᱷᱨᱤᱧᱟ ᱠᱚ ᱥᱮᱞ ᱟᱠᱚᱣᱟᱭ ᱟᱨ ᱵᱟᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱵᱤᱞᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱵᱤᱞᱤ ᱟᱹᱠᱷᱨᱤᱧᱟ ᱛᱚ ᱢᱟᱛᱚ ᱵᱟᱱᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱜᱮ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱷᱤᱱᱟᱹ ᱵᱨᱤᱰ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱡᱮ ᱤᱭᱟᱹ ᱵᱨᱚᱭᱞᱟᱨ ᱢᱟᱱᱮ ᱡᱤᱞ ᱵᱟᱠᱷᱨᱟ ᱟᱨ ᱤᱭᱟᱹ ᱵᱤᱞᱤ ᱵᱟᱠᱷᱨᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱡᱤᱱᱤᱥ ᱵᱚᱱ

বইপাই, মনিকা বইপাই, সুনিতা বইপাই, মীনাক্ষী বইপাই, দেবী চরণ ভঞ্জ আর তারকেশ্বর বাঁধা, খমহারিয়া বিলাসপুর, শ্রী সাবিত খান, সাবিত্রী দেবী, ধর্মেন্দ্র প্রজাপতি, প্রতীক কুমার, নিউ কলোনি, নিমডি, চাইবাসা, শ্রী ঠাকুর প্রসাদ রঙ্গিলা, নির্মলা দেবী, অর্চনা দেবী, খুশবু, খুশি, অভিষেক, অংশ, অংশু আর অনীশ। আপ সভি শুনা চাহতে ফিল্ম সরগম কাজ গানা, আওয়াজে হ্যাঁ মোহাম্মদ রফি কী।